হিসাবে নিকাশ, চোখ বুঝে পথ চলা আমি পেছুতে কথা বলা, মাঝে মাঝে কবিতা এখন জানি লাকাশ, জমা আছে সারাদিন মাঝে মারা রাত দিন, সভা সমিতির কাজে হিসাবে নিকাশ, চোখ বুঝে পথ চলা আমি পেছুতে কথা বলা।